শুনছেন এনিস্কো ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 3রা জুলাই শুক্রবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় সঙ্গীতা রাজবংশী দাস এবং আমি অজন্তা গুপ্ত। ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার এক সপ্তাহ পর ভেনেজুয়েলাতে মৃতের সংখ্যা 2000 ছাড়িয়ে গেছে। জাতীয় সংসদের প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ বুধবার জানিয়েছেন মৃতের সংখ্যা 2295-এ পৌঁছেছে। গত 24 জুন 7-এর বেশি মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানার পর থেকে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ভেনেজুয়েলা সরকার বুধবার থেকে 7 দিন শোক পালন কর্মসূচির ঘোষণা দেয়। এই ঘোষণাটি এমন এক সময়ে দেওয়া হল যখন ভেনেজুয়েলা ও অন্যান্য দেশের উদ্ধারকর্মীরা বিধ্বস্ত ভবনের তলায় আটকা পড়া ব্যক্তিদের সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্প্যানিশ সংবাদপত্র এল পাইস জানিয়েছে লা গুয়াইরা বন্দরে প্রিয়জনদের খোঁজে বিপুল জনসমাগম হচ্ছে, যেখানে শনাক্ত করার জন্য শত শত মৃতদেহ রাখা হয়েছে। জাতিসংঘের একটি সংস্থা জানিয়েছে বিপর্যয়ের এক সপ্তাহ পরেও বেঁচে থাকা বহু মানুষ ক্রমবর্ধমান খাদ্য ও জলের সংকটের সম্মুখীন হচ্ছেন। ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্য সরবরাহ নিশ্চিত করা এবং আশ্রয় কেন্দ্র প্রস্তুত করার মতো সহায়তা প্রদান একটি প্রধান চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। পর্যটক বৃদ্ধির ফলে লাভবান হওয়া এলাকাগুলোতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধির কারণে জাপানে জমির গড় দাম টানা 5 বছরের মতো বেড়েছে। 2026 সালের এই বৃদ্ধি গত 16 বছরের মধ্যে সর্বোচ্চ। জাতীয় কর এজেন্সি বুধবার নতুন সংখ্যা ঘোষণা করেছে, যা উত্তরাধিকার ও উপহার কর গণনা করতে ব্যবহৃত হয়। এতে বলা হয়েছে 1 জানুয়ারি পর্যন্ত প্রধান সড়কগুলোর পাশে প্রায় 3,07,000 স্থানে জমির গড় মূল্য 1 বছর আগের তুলনায় 2.9% বেড়েছে। জাপানের 47টি জেলার 2/3 বেশি জেলাতে জমির দাম বাড়তে দেখা গেছে। টোকিওতে বৃদ্ধির হার ছিল সর্বোচ্চ 9.4%, এরপর ওকিনাওয়ায় 6.6% এবং ওসাকায় 5.1%। এই ঊর্ধ্বমুখী প্রবণতার কারণ হিসেবে শক্তিশালী আবাসন চাহিদা, পর্যটক বৃদ্ধি এবং বাণিজ্যিক এলাকাগুলোতে পুনর্নির্মাণ প্রকল্পগুলোর কথা উল্লেখ করা হয়েছে। মধ্য টোকিওর গিনজা চুও সড়কে টানা 41তম বছরের মতো দেশের সর্বোচ্চ জমির দাম রেকর্ড করা হয়েছে। প্রতি বর্গমিটারে এই দাম 53.36 মিলিয়ন ইয়েন বা প্রায় $330,000 পৌঁছে সর্বকালের সর্বোচ্চ রেকর্ড করেছে। একজন বিশেষজ্ঞ বলেছেন, রেকর্ড সংখ্যক বিদেশি পর্যটকের আগমন এবং 2030 সালের মধ্যে এই সংখ্যা বছরে 6 কোটিতে উন্নীত করার সরকারি লক্ষ্যমাত্রার কারণে বাণিজ্যিক জমির চাহিদা ঊর্ধ্বমুখী থাকবে। একজন বিশেষজ্ঞ বলেছেন, গত সপ্তাহে উত্তর জাপানের উপকূলের অদূরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার আগে ভূস্তরে দৃশ্যত ধীর গতির বিচ্যুতির ঘটনা বৃদ্ধি পেয়েছিল বলে মনে হচ্ছে। এটি এক ধরনের ভূকম্পন সংক্রান্ত ক্রিয়াকলাপ, যেখানে টেকটনিক প্লেটগুলো ধীরে ধীরে একে অপরের পাশ দিয়ে সরে যায়। 25 জুন ইওয়াতে জেলার উপকূলের অদূরে 7.2 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। পার্শ্ববর্তী আওমরি জেলার একটি এলাকায় জাপানের ভূমিকম্প পরিমাপকের 0 থেকে 7 মাত্রার স্কেলে 6+ পর্যন্ত তীব্রতার কম্পন রেকর্ড করা হয়। বুধবার রাতেও ইওয়াতে উপকূলে 6 মাত্রার কম্পন আঘাত হানে। আওমরি এবং ইওয়াতে জেলায় 4 মাত্রার ভূকম্পন অনুভূত হয়। টোকিও বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্প গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক উচিদা নাওকি মনে করেন যে 25 জুনের ভূমিকম্পটি ধীর গতির ভূমিচ্যুতির ঘটনা দ্বারা প্রভাবিত হয়েছিল, যেখানে মহাদেশীয় এবং মহাসাগরীয় প্লেটের মধ্যবর্তী সীমানা ধীরে ধীরে স্থানান্তরিত হয়। অধ্যাপকের বিশ্লেষণে দেখা গেছে, এপ্রিল মাসে ইওয়াতে উপকূলসহ সানরিকু অঞ্চলের অদূরে 7.7 মাত্রার ভূমিকম্পের ফলে ধীর গতির ভূমিচ্যুতির ঘটনাগুলো সক্রিয়ভাবে ঘটছিল বলে মনে করা হচ্ছে।
যেহেতু বলা হয়ে থাকে ধীর গতির ভূমিচ্যুতির ঘটনা নিকটবর্তী প্লেটের সীমানার ওপর চাপ সৃষ্টি করে, তাই উচিদা এমন সম্ভাবনার কথা উল্লেখ করেন যে এই ঘটনাগুলোই হয়তো গত সপ্তাহের ভূকম্পন সৃষ্টি করেছে। অধ্যাপক এই সম্ভাবনার কথা উল্লেখ করেন যে ধীর গতির এই ভূমিচ্যুতির ঘটনা তোহোকু অঞ্চলের বাইরে প্রসারিত হচ্ছে এবং তা 1994 সালের উপকূলীয় সানরিকু ভূমিকম্পের কেন্দ্রবিন্দুর দক্ষিণ ও পশ্চিম এলাকা পর্যন্ত বিস্তৃত হচ্ছে। তিনি এই কেন্দ্রবিন্দুর আশপাশের এলাকার ওপর এর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু তার ইউক্রেনীয় প্রতিপক্ষকে জানিয়েছেন যে ইউক্রেনের পাশে থাকার অবিচল অবস্থান থেকে তার দেশ কখনোই বিচ্যুত হবে না। টোকিও সফররত আন্দ্রি সিবিহাকে তিনি বলেন যে ইউক্রেনে একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি অর্জনের জন্য জাপান কিয়েভের প্রতি সমর্থন অব্যাহত রাখবে এবং রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বজায় রাখবে। বুধবার সন্ধ্যায় টোকিওর ইকুরা গেস্ট হাউসে আলোচনা ও একটি কার্যনির্বাহী নৈশভোজের জন্য তারা দুজন মিলিত হন। বৈঠকটি প্রায় দুই ঘণ্টা ধরে চলে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন প্রসঙ্গে মোতেগি বলেন, বল প্রয়োগের মাধ্যমে স্থিতাবস্থা পরিবর্তনের কোনো একতরফা প্রচেষ্টা জাপান বরদাস্ত করবে না। ইউক্রেনের পুনরুদ্ধার ও পুনর্গঠনে সরকারি বেসরকারি অংশীদারিত্বমূলক সহায়তা নিয়ে কাজ চালিয়ে যাওয়ার প্রস্তুতি প্রকাশ করেন তিনি। তিনি বলেন, রাশিয়ার হামলায় ক্ষতিগ্রস্ত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান কিয়েভ পেচেরস্ক লাভরা মঠের পুনর্গঠনে জাপান ইউনেস্কোর মাধ্যমে সহায়তা প্রদান করবে। এরপর দুই মন্ত্রী তরুণ সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণের লক্ষ্যে একটি অনুদান সহায়তা প্রকল্পে স্বাক্ষর ও এ সংক্রান্ত তথ্য বিনিময় করেন। জাপান সরকার জানিয়েছে, ইরান সংঘাতের কারণে সৃষ্ট মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে মে মাসে তারা জ্বালানি ভর্তুকি বাবদ প্রায় ২৯০ বিলিয়ন ইয়েন বা প্রায় ১.৮ বিলিয়ন ডলার ব্যয় করেছে। এর মধ্যে সাধারণ পেট্রোলের জন্য তেল পাইকারদের দেওয়া ভর্তুকিও অন্তর্ভুক্ত। এর লক্ষ্য হল সারা দেশের পেট্রোল পাম্পগুলোতে প্রতি লিটার তেলের গড় মূল্য প্রায় ১৭০ ইয়েন বা ১ ডলারের সামান্য বেশিতে রাখা। ডিজেল, ভারী তেল ও কেরোসিনের জন্য একই ধরনের আর্থিক সহায়তা বরাদ্দ করা হয়েছে। তবে জেট ফুয়েলের ক্ষেত্রে সরকার গ্যাসোলিনের ৪০% হারে ভর্তুকি দিচ্ছে।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

0: কন্নিচুয়া শ্রোতা বন্ধু, সবাইকে স্বাগত জানাই এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি তনুশ্রী বিশ্বাস,
1: আর আমি হিরক খান। আসুন মেতে উঠি জাপানি শেখার আনন্দে একসঙ্গে।
0: আজ এ আসরের 18তম পাঠে আমরা নিজের অভিজ্ঞতা প্রকাশের অভিব্যক্তি শিখব।
1: চীনা ফটোগ্রাফার মিয়া নাগানো জেলা ঘুরে ছবি তুলে সবে ফিরেছে। সে এখন হারুসান হাউজের লিভিং রুমে। একই বাড়িতে বসবাসকারী ভিয়েতনাম থেকে আসা বিদেশি শিক্ষার্থী তাম এবং রোবট বাড়িওয়ালি হারুসানকে সে বলছে তার ভ্রমণ কাহিনী।
0: তাহলে চলুন শুনি 18তম পাঠের কথোপকথন।
2: ওকায়েরি নাসাই, নাগানো ওয়া দো দেশিতা কা?
3: すごく楽しかったです。写真をたくさん撮りました。それからおそばも食べました。とても美味しかったです。
2: そうですか、よかったですね。
3: 長野の人はとても親切でした。
4: 楽しい旅行でしたね。
0: エバープロティティライン ব্যাক カコラジャー。
1: ハルスさん、ミーヤケボルレン。
2: おかえりなさい。
0: バリテフェライ、シャグトジャナイ。
2: 長野はどうでしたか？
0: নাগানো কেমন লাগলো?
1: মিয়া উত্তর দিল,
0: দারুণ আনন্দের ছিল। আমি প্রচুর ছবি তুলেছি। তারপর সোবা নুডলসও খেয়েছি। খুব সুস্বাদু ছিল।
1: হারুসান বললেন,
0: তাই নাকি? এ তো দারুণ ব্যাপার।
1: মিয়া বলে চললো,
0: নাগানো জেলার লোকজন বেশ আন্তরিক ছিলেন।
1: তাম বলে,
0: বেশ আনন্দময় ভ্রমণ ছিল, তাই না?
1: মনে হচ্ছে মিয়া নাগানো জেলা ভ্রমণের মধ্য দিয়ে দারুণ সব অভিজ্ঞতা অর্জন করেছে।
0: আমাদের আজকের মূল বাক্য হচ্ছে খুব আনন্দময় ব্যাপার ছিল। এই কথাটির শব্দবিন্যাস মুখস্থ রাখলে আপনি আপনার অভিজ্ঞতা আর অনুভূতি জাপানিতে প্রকাশ করতে পারবেন সহজেই। বাক্যটির বিভিন্ন অংশের অর্থ এবার জেনে নেওয়া যাক।
5: সুগোকু
0: মানে হল খুব, অত্যন্ত, আর
5: তানোশিকাত্তা দেসু
0: মানে আনন্দময় ব্যাপার ছিল। আজকের পয়েন্ট হল অতীতের কোনো কিছু নিয়ে কথা বলার ক্ষেত্রে ব্যাকরণগত পরিবর্তন। ক্রিয়ার ক্ষেত্রে আমরা জেনেছি মাস অংশ বাদ দিয়ে মাসটা জুড়ে দিলে অতীত বা সম্পন্ন ক্রিয়া বোঝায়, তাই না? কিন্তু বিশেষণ অথবা বিশেষ্য পদের ক্ষেত্রে কি পরিবর্তন ঘটে তাই আমরা এবার জানব। প্রথমে ই বিশেষণের কথাই ধরা যাক। এ ধরনের বিশেষণের শেষে ই উচ্চারণ থাকে, যেমন আনন্দময়
5: তানোশি।
0: এবার এরকম ই বিশেষণকে অতীত রূপে রূপান্তরিত করতে এর শেষে থাকা ই বাদ দিয়ে জুড়ে দিন
5: খাত্তা।
0: তাহলে এই নিয়মে ধরুন মজার ব্যাপার অর্থাৎ
5: তানোশিই দেসু
0: কথাটি যদি অতীত রূপে বলতে চান সেক্ষেত্রে এটা হবে
5: তানোশিকাত্তা দেসু,
0: অর্থাৎ মজার ব্যাপার ছিল।
1: বন্ধুরা শুনে শুনে বলুন,
5: তানোশিকাত্তা দেসু, すごく楽しかったです。
0: এই পাঠের সংলাপ থেকেই আরেকটি উদাহরণ হচ্ছে
5: ওইশিকাত্তা দেসু।
0: এটি হলো সুস্বাদু বা
5: ওইশিই দেসু
0: কথাটির অতীত রূপ। আবার
5: ইয়োকাত্তা দেসু
0: কথাটি হচ্ছে ভালো বা
5: ইই দেসু
0: কথাটির অতীত রূপ।
1: এটাকে আমরা ব্যতিক্রমী গঠন হিসেবে মুখস্থ রাখতে পারি, তাই না দিদি? কারণ এখানে ই শব্দটি রূপান্তরের সময় হয়ে যাচ্ছে ইয়োকাত্তা।
0: ঠিকই ধরেছেন হিরোকসান, এসব ক্ষেত্রে হুবহু মুখস্থ রাখাই ভালো। যা হোক, এবার না বিশেষণ এবং বিশেষ্য পদ নিয়ে কথা বলা যাক। এদের ক্ষেত্রে ব্যাপারটা খুব সহজ, কেবল দেস পার্টিকেল বাদ দিয়ে সেখানে জুড়ে দিন দেশটা, আর তাহলেই পেয়ে যাবেন অতীত রূপ।
1: জাপানি ভাষায় না বিশেষণ কোনগুলো তা তো আমরা আগেই জেনেছি, তাই না?
0: হ্যাঁ নিশ্চয়ই। জাপানিতে না বিশেষণ হলো সেগুলো যেগুলো কোনো বিশেষ্য পদের সঙ্গে যুক্ত হওয়ার সময় প্রথমে বিশেষণ, তারপর না অনুসর্গ এবং তারপরে বিশেষ্য পদ বসে। যেমন ধরুন, দয়ালু বা আন্তরিক শব্দটির জাপানি হলো শিনসেৎসু। যদি দয়ালু শব্দটির সঙ্গে কোনো বিশেষ্য পদ জুড়ে ব্যবহার করতে হয় তাহলে এটি হবে
5: শিনসেৎসুনা।
0: কিন্তু বিশেষ্য পদ ছাড়া শুধু একাকী বিশেষণ পদ ব্যবহৃত হলে বলতে হবে
5: শিনসেৎসু দেস।
0: এবার
5: শিনসেৎসু দেস
0: কথাটিকে অতীতে রূপান্তর করতে হলে পার্টিকেল দেস বাদ দিয়ে সেখানে দেশটা জুড়ে দিয়ে বলুন
5: শিনসেৎসু দেশটা।
0: বিশেষ্য পদের পরে দেশ থাকলেও একই নিয়মে অতীত রূপ বানাতে পারেন, যেমন আনন্দদায়ক ভ্রমণ বা
5: তানোশি রোকো দেস।
0: কথাটির অতীত রূপ হবে
5: তানোশি রোকো দেশটা।
0: এবারে ভ্রমণ সম্পর্কিত অনুভূতি প্রকাশ করা একটি সংলাপ শুনি।
2: ওসাকা ওয়া দৌ দেশিতা কা?
6: ইয়োকাত্তা দেসু, তোতেমো নিগিয়াকা দেশিতা।
0: কথাগুলোর অর্থ এবার জেনে নেয়া যাক।
2: ওসাকা ওয়া দৌ দেশিতা কা?
1: ওসাকা কেমন লাগলো?
5: ওসাকা
0: এটি পশ্চিম জাপানে অবস্থিত বড় এক নগরী।
5: দৌ দেশিতা কা
0: মানে কেমন ছিল বা কেমন লাগলো।
5: দৌ
0: কথাটির অর্থ কেমন, এরপরে দেশটা পার্টিকেল রয়েছে, তাই এটি অতীত রূপের একটি প্রশ্নবোধক বাক্য।
6: ইয়োকাত্তা দেসু,
1: ভালো লেগেছে, দারুণ ছিল ইত্যাদি।
6: তোতেমো নিগিয়াকা দেশিতা,
1: খুবই প্রাণবন্ত ছিল।
5: তোতেমো
0: মানে হলো খুব, অত্যন্ত।
5: নিগিয়াকা দেশিতা
0: কথাটি না বিশেষণ
5: নিগিয়াকা না,
0: অর্থাৎ প্রাণবন্ত শব্দের অতীত রূপ।
1: প্রশ্নের পর উত্তরগুলো শুনে শুনে বলুন।
5: ওসাকা ওয়া দৌ দেশিতা কা? ইয়োকাত্তা দেসু, তোতেমো নিগিয়াকা দেশিতা।
0: এবারে আজকের বোনাস বাক্য। হারুসান তার সংলাপে এই বাক্যটি বলেছে।
2: ওকায়েরি নাসাই।
5: ওকায়েরি নাসাই
0: মানে হতে পারে নিজের গৃহে বা কর্মস্থলে ফিরে আসায় স্বাগত জানায়। নির্ধারিত কাজ সেরে কেউ নিজের আবাসস্থলে ফিরে এলে সঙ্গে সঙ্গে তাকে এভাবে স্বাগত জানানো হয়। যেমন স্কুল বা কর্মস্থল থেকে ঘরে ফেরা, অথবা দূরে কোথাও ভ্রমণের পর কর্মস্থলে ফেরা ইত্যাদি।
1: এবার বিভিন্ন লোকের মুখ থেকে শোনা যাক।
7: কায়েরি নাসাই।
8: ওকায়েরি নাসাই।
7: কায়েরি নাসাই।
0: শ্রোতা বন্ধু, এ পর্যায়ে চলুন আরো একবার শুনে নেই আজকের কথোপকথন।
2: ওকায়েরি নাসাই। নাগানো ওয়া দৌ দেশিতা কা?
3: সুগোকু তানোশিকাত্তা দেসু। শাশিন ও তাকুসান তোরিমাশিতা। সোরে কারা ওসোবা মো তাবেমাশিতা। তোতেমো ওইশিকাত্তা দেসু।
2: そうですか、よかったですね。
3: 長野の人はとても親切でした。
4: 楽しい旅行でしたね。
9: ミーヤーのトラベルガイド。
1: エバレ、ミーヤートラベルガイド。アムラジェネチ、ミーヤー、長野ジェラン、ブロモンコレチェ。ジャパネル、ショッチェ、ドゥルトガミチェン、シンカンセン、ブレッチェネチェペ、トキオテケ、長野ジェテ、シュモイラゲ、ノブイムニテルモト。アマデル、アチケル、アロッチョビショイ、シンカンセン、ブレッチェン。
0: শিনকানসেন বুলেট ট্রেন সমগ্র জাপানের দূর দূরান্তের যাত্রাপথকে করেছে সহজ। এর সাহায্যে টোকিও থেকে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বড় বড় শহরগুলোতে যাওয়া যায়। যেমন টোকিও আর কিয়োতো নগরীর মধ্যকার 500 কিলোমিটার দূরত্ব যেতে মাত্র 2 ঘন্টার কিছু বেশি সময় লাগে।
1: আর এই সময়টুকু যাত্রীরা কিভাবে কাটান সেটা বলবেন না দিদি?
0: যাত্রীরা জানালা দিয়ে বাইরের দৃশ্য উপভোগ করেন, বেন্তো নামের রেডিমেড লাঞ্চ বক্সের স্বাদ আস্বাদন করেন, বই পড়েন এবং কেউ কেউ একটু ঘুমিয়েও নেন।
1: আমারও ইচ্ছে হচ্ছে বুলেট ট্রেনে করে দূরে কোথাও ঘুরে আসি।
0: শ্রোতা বন্ধু, আশা করি আজকের সহজে জাপানি ভাষা আপনাদের ভালো লেগেছে।
1: আগামী আসর শোনার আমন্ত্রণ রইল।